0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: দিবে এফএম দিবে হিন নায়ক
1: নদী একে মেঘাটস দিবে এফএম
2: স্পোর্টস বিট স্পোর্টস বিট

0: আল্লাহ শরীক কুড়া তাকেচ্চ তিমং খালেগে ফানো বিরফুড়ু গন্নানি খোম ফাদে খুম হিজে তিয়াবা মিহুঙ্গে মচ্চং এয়া মেদু এভেস হজ্জতে বাবা লব্বা ফানুয়া তাকেতে তিয়াবা মিহুং আল্লাহ শরীক কুড়া কামা মেদু তিয়াবা মিহুং বিরেন্নু গন্নামে ফাহে মিদেবা মিহুং পুরে আজাবুন সালামেবে আমাং খাল লিবুং হাক কম বড়ি খোম বাইং হিজে তিয়াবা মিহুন নং এবয়কু এঙ্গে নামা নিকম বুনে দি বলাশে
1: দিবেহি এফ এম দিবেহি নায়কু নদীয় একে মেগাহার্টস

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

এ হরিহা কামাকি তিমান রাসকালাগ হাজরতুঙ্গা হজ্জতকে এ হজ্জত তিমান রাসকালাগ ইব্রাহিম গে ফান দেবী এ কলে গে ফানু গে কৌম গে মিহুন্ন হুসেড়ু মশে তিমান রাসকালাগ ইরাদ কুরব্বা বয়কু দরজ মথবেরি কুরবমে হাম আকাশবরুং কলে গে ফানু গে বেরি রাসকালাঙ্গে হাকিম ওন্ত মোড় দিনবড়িগম্বা রাসকালাঙ্গে।